0: সাপ খলোয়ে কুড় ফিরে পরিধান মেলালো।
1: শরম তে তরম দোনো লোক জানগে কুড় কেন্দে নে ঝুঠ নু, তে হর পাসে ঝুঠ দা রাজ।